শ্রোতা বন্ধু নমস্কার, আগকু আসুচি ভক্ত ও ভগবানঙ্ক মিলনর মহাপর্ব শ্রীজগন্নাথঙ্ক পবিত্র রথযাত্রা। চতুর্দিগ এবে ভক্তির রঙ্গরে রঙ্গায়িত, গাঁ ঠারু শহর প্রত্যেক হৃদয়ের শুভুছি জয় জগন্নাথর পবিত্র ধ্বনি। এই পাবন প্রভাতরে আসন্তু আমি মনকু ভক্তির সুরে স্নাত করিবা। মহাপ্রভুঙ্ক চরণরে শ্রদ্ধার সুমন অর্পণ করে শুণবা কতটি মধুময় ভক্তিগীত। এই সুরধারা আপনার জীবনের শান্তি আনন্দ ভক্তির অমৃত বর্ষা করু। আরম্ভ করছু আজির ভক্তি সঙ্গীতর কার্যক্রম নৈবেদ্য। প্রথমে শিল্পী জ্যোতির্ময়ী মহাপাত্র গাইছেন গৌরহরি দলাইঙ্ক রচনা।

শ্রোতা বন্ধু শুণন্তু, আজি প্রচারিত হওয়ার থাকা কতটি কার্যক্রম সম্পর্কীয় সূচনা। রাজ্যস্তরীয় প্রসারণে শুণবে শ্রীক্ষেত্র মাধুরী সকাল 8:30। আজির কার্যক্রমের বিষয় রয়েছে রথ উপরে গজপতি ছেড়া পহরা। আলোচনা করবে ডক্টর ভাস্কর মিশ্র। দিন গোটায় বাজি 20 মিনিট্রে বসুন্ধরা কার্যক্রমে শুণবে মহিলা মানক জিম্র আবশ্যকতা। কহবে জিম প্রশিক্ষিকা রশ্মি প্রভা সেঠি। আমচাষবাস কার্যক্রম রাতে 7:30। আজ এই কার্যক্রমে রয়েছে মাণ্ডিয়া চাষ সম্পর্কে আলোচনা করবে মেনকা বেহেরা। শুণিলে আজির কতটি কার্যক্রম সম্পর্কীয় সূচনা। আকাশবাণী কেন্দুঝর, সময় সকাল 8:00 বাজিবাকু যাওছি। পরবর্তী কার্যক্রম রিলে করুছু আকাশবাণী দিল্লিরু।

শ্রোতা বন্ধু, এইটি শেষ করছু আজের গীতাঞ্জলি কার্যক্রম। পুনি ভেটিবা আসন্তাকালে এই সময়ের। সে পর্যন্ত নিজে সুস্থ রুহন্তু, সচেতন রুহন্তু এবং হসখুশিরে রুহন্তু। নমস্কার। আকাশবাণী কেন্দুঝর প্রচার করছু প্রায়োজিত কার্যক্রম এনসিইআরটি। আজ শুণন্তু এর 1326তম ভাগ।

0: systems and radar infrastructure. The development comes after CENTCOM launched a major wave of offensive precision strikes across multiple locations in Iran yesterday. The Intermeteorological Department has forecast isolated heavy to very heavy rainfall over northeast India, West Bengal and Bihar during the next 2 to 3 days, and isolated heavy falls in east Uttar Pradesh over 4 to 5 days. Benchmark domestic equity indices erased their early losses and were trading on a flat note during the afternoon session today. The Sensex advanced 61 points to 77,631, while the Nifty added 5 points to 24,211 when reports last came in. And with that, we end this news bulletin.
1: Akashvani Kotak.
2: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
3: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মুঁ সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
4: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
5: कस्टमर केयर तरफ फोन आसीथिला कहुथिले तमरो 50,000 रिवार्ड पॉइंट्स एक्सपायर हेइजिबो। ए लिंक परथि एपीके डाउनलोड करिनियंतु।
6: ठीक लागुनी, स्कैम भी हेइ पारे।
7: एपीके

0: অজানা লিঙ্ক ক্লিক করন্তু নাহিঁ। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রুহন্তু সুরক্ষিত রুহন্তু।
1: মধুকর কাদিলকরঙ্কর সারঙ্গী বদন।

আকাশবাণী কেন্দুঝর বর্তমান শুণন্তু আদিবাসী গীত নিয়ে কার্যক্রম বনসুরভি আজ এতে প্রচার করছু হো গীত গীতটি পরিবেশন করেছেন শিল্পী কৃষ্ণা মুন্ডা এবং তাঙ্কর সাথী মানে কার্যক্রমটি প্রযোজনা করেছেন অনিতা তিকি।

0: শ্রোতা বন্ধু, এথর আউ কিছি দেশ দুনিয়ার খেল খবর। সানিত বলিং সহ বেথ মুনিঙ্ক বিস্ফোরক অর্ধশতক বলরে গত রবিবার দিন খেলা যাইথিবা আইসিসি মহিলা টি টোয়েন্টি বিশ্বকপ্র ফাইনাল ম্যাচরে অস্ট্রেলিয়া 7 উইকেটরে ইংল্যান্ডকু পরাস্ত করেছি। এই বিজয় সহ অস্ট্রেলিয়া মহিলা দল রেকর্ড সপ্তম থর টি টোয়েন্টি বিশ্বকপ টাইটেল কব্জা করেছি। উভয় অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড মহিলা দল চতুর্থ থর লাগি টি টোয়েন্টি বিশ্বকপ ফাইনালে ভেটাভেটি হয়েছে। অস্ট্রেলিয়া সমস্ত ম্যাচ জিতি অপরাজয় রেকর্ড অব্যাহত রাখিছি। পূর্বর অস্ট্রেলিয়া মহিলা দল 2012, 2014 ও 2018 সংস্করণে ইংল্যান্ডকু পরাস্ত করে বিশ্ববিজেতা হয়েছিল। ঐতিহাসিক লর্ডস ময়দানে খেলা যাইথিবা ফাইনাল ম্যাচরে ইংল্যান্ড মহিলা দল প্রথমে ব্যাটিং করে অধিনায়িকা নাটালি সিভর ব্রুন্টক 58, ফ্রেয়া ক্যাম্পক 44 ও আলিক ক্যাপসিঙ্ক 23 রন সহায়তায় নির্ধারিত 20 ওভরে 4 উইকেট হরাই 150 রন করেছিল। অস্ট্রেলিয়ার কিম গার্থ, লুসি হ্যামিল্টন, অধিনায়িকা সফি মলিনী এবং আনাবেল সেদরল্যান্ড গোটিয়ে লেখায় উইকেট নেইথিলে। জবাবরে অস্ট্রেলিয়া মহিলা দল 151 রন টার্গেটর পিছা করে 17.1 ওভরে 3টি উইকেট বিনিময়ে লক্ষ্যস্থলে পৌঁছিছিল। এলিস পেরি 13 রন এবং আসলেক গার্ডনর 3 রনরে অপরাজিত রহি ম্যাচকু শেষ করেছিল। বেথ মুনিঙ্ক 49 বলে 10টি চৌকা সহায়তার 64 এবং ফোবে লিজফিল্ড 35 বলে 6টি চৌকা ও 2টি ছকা সহায়তার 48 রনর উপযোগী যোগদান দিয়েছিল। ইংল্যান্ডর চার্লট ডিওন, লৌরেন বেল এবং সফি এসল স্টোনকু গোটিয়ে লেখায় সফলতা মিলিছিল। ইংল্যান্ড মহিলা দলর অধিনায়িকা নাটালি সিভর ব্রুন্ট ইতিহাস সৃষ্টি করেছেন। মহিলা টি টোয়েন্টি বিশ্বকপ ইতিহাসে সে 9 50 রু ঊর্ধ্ব স্কোর করেছেন। গত রবিবার দিন খেলা যাইথিবা লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে আইসিসি মহিলা টি টোয়েন্টি বিশ্বকপ ফাইনাল ম্যাচরে অর্ধশতক অর্জন করে সিভর ব্রুন্ট এই সফলতা পাই। এগি তা 31টি ইনিংসর সহায়তা নেওয়া পড়ছে। বেথ মুনি 32টি ইনিংসরে 9টি ও সুজি বেটস 44টি ইনিংসরে 8টি অর্ধশতক হাসল করে এই লিষ্টর দ্বিতীয় ও তৃতীয় রয়েছে। আন্তর্জাতীয় ক্রিকেটরু অবসর নেই সারিথিবা আলিসা হিলি 39 ইনিংসরে 7টি অর্ধশতক হাসল করে চতুর্থরে অছন্তি। অন্যপক্ষরে মহিলা টি টোয়েন্টি বিশ্বকপ নকআউটরে বেথ মুনি 5টি অর্ধশতক হাসল করেথিবা বেলে নাটালি সিভর ব্রুন 3টি অর্ধশতকীয় ইনিংস খেলিছন্তি। মেগলানিঙ্ক 2টি, লৌরা অলভট 2টি ও তজমিন ব্রিডস 2টি লেখায় অর্ধশতক হাসল করেছন্তি। জস বটলরঙ্ক শতক ও হ্যারি ব্রুকঙ্ক অর্ধশতক সহায়তায় গত শনিবার দিন খেলা যাইথিবা পঞ্চম তথা শেষ টি টোয়েন্টি ম্যাচরে ইংল্যান্ড 56 রনরে ভারতকে পরাস্ত করেছি। এই বিজয় সহ ইংল্যান্ড 5 ম্যাচ বিশিষ্ট সিরিজকু 4-0 কব্জা করেছি। টি টোয়েন্টি ক্রিকেটরে ভারতর ক্রমাগত ষষ্ঠ পরাজয়। জস বটলর প্লেয়ার অফ দি ম্যাচ বিবেচিত হয়েছন্তি। ইংল্যান্ড প্রথমে ব্যাটিং করে নির্ধারিত 20 ওভরে 3টি উইকেট হরাই 257 রন করেছিল। দল পক্ষরু জস বটলর 64 বলে 12টি চৌকা ও 8টি ছকা সহ 131 ও অধিনায়ক হ্যারি ব্রুক 45টি বলে 8টি ছকা ও 4টি চৌকা সহ 95 রন করেছিল। ভারত পক্ষরু শিবম দুবে 2টি ও প্রসিদ কৃষ্ণা গোটিয়ে উইকেট নেইথিলে। ভারতীয় অধিনায়িকা হরমনপ্রীত কৌর নূয়া মাইলস্টোন স্থাপন করেছন্তি। ইংল্যান্ড বিপক্ষ একমাত্র টেস্ট ম্যাচরে হরমনপ্রীত কৌর কীর্তিমান হাসল করেছন্তি। প্রথম দিনর প্রথম ইনিংসরে সে 58 রন করেছিলে। প্রথম ভারতীয় ক্রিকেটর ভাবে হরমনপ্রীত ঐতিহাসিক লর্ডস গ্রাউন্ডরে ক্রিকেটরে 3টি যাক ফর্মাটরে অর্ধশতক হাসল করেছন্তি। পূর্বরু কোনসি পুরুষ কিংবা মহিলা ক্রিকেটর এই সফলতা পাইনথিলে। এই গ্রাউন্ডরে সে দিনিকিয়া ও টি টোয়েন্টিরে অর্ধশত হাসল করেছিলে। সে তৃতীয় ভারতীয় ব্যাটর ভাবে মহিলা ক্রিকেটরে 9000 আন্তর্জাতীয় রন পূরণ করেছন্তি। পূর্বরু পূর্বতন অধিনায়িকা মিথালি রাজ ও উপ অধিনায়িকা স্মৃতি মান্ধানা এই ল্যান্ডমার্ক ছুঁইছন্তি। 4 ବର୍ଷରୁ ଉର୍ଦ୍ଧ୍ୱ ସମୟ ତଥା 1600 ଦିନ ପରେ ଭାରତୀୟ କ୍ରିକେଟ୍ ଦଳ ବିଶ୍ୱ 2020 ମାନ୍ୟତାରୁ ଗାଦିଚ୍ୟୁତ ହୋଇଛି। ଆୟରଲାଣ୍ଡ ଓ ଇଂଲଣ୍ଡ ବିପକ୍ଷ 7 ମ୍ୟାଚ୍ରେ ବିଜୟ ଶୂନ୍ୟ ରହିବା ପରେ ଭାରତୀୟ ସଦ୍ୟ ପ୍ରକାଶିତ ଆଇସିସି ମାନ୍ୟତାରେ ଏହି ସ୍ଥିତିକୁ ଖସିଛି। ଅନ୍ୟପକ୍ଷରେ ଭାରତ ବିପକ୍ଷରେ 4-0 ବିଜୟ ପରେ ଇଂଲଣ୍ଡ ବିଶ୍ୱ କ୍ରିକେଟ୍ରେ ନୂଆ 1 ନମ୍ବର ଦଳ ଗୌରବ ଅର୍ଜନ କରିଛି। ଗତ ଶନିବାର ଦିନ ରାତିରେ 5ମ ତଥା ଅନ୍ତିମ ମ୍ୟାଚ୍ରେ ଭାରତକୁ 56 ରନ୍ରେ ପରାସ୍ତ କରିବା ପରେ ଇଂଲଣ୍ଡ ବଡ଼ ଲମ୍ଫ ମାରିଛି। ନୂଆ ଅଧିନାୟକ ଶ୍ରେୟସ୍ ଆୟରଙ୍କ ଦଳ 0-2ରେ ଆୟରଲାଣ୍ଡଠାରୁ ଏବଂ 0-4ରେ ଇଂଲଣ୍ଡଠାରୁ ହାରିବା ପରେ ଏବେ ଦ୍ୱିତୀୟ ସ୍ଥାନରେ ପହଞ୍ଚି ଯାଇଛି। ଭାରତୀୟ ଦଳ 2022 ମସିହା ଫେବୃଆରୀ ମାସଠାରୁ ଶୀର୍ଷ ସ୍ଥାନରେ ରହିଥିଲା। ଏହା ଭିତରେ ଭାରତୀୟ ଦଳ 2 ଥର 2024 ଓ 2026ରେ କ୍ରମାଗତ ଭାବେ 2020 ଫର୍ମାଟ୍ରେ ବିଶ୍ୱ ବିଜେତା ହୋଇଥିଲା। ଚତୁର୍ଥ ମ୍ୟାଚ୍ରେ ଜିତିବା ପରେ ଜସ୍ ବଟଲର ସ୍ପଷ୍ଟ କରିଥିଲେ ଏବଂ ଇଂଲଣ୍ଡର ଲକ୍ଷ୍ୟ ହେଉଛି ଅନ୍ତିମ ମ୍ୟାଚ୍ରେ ବିଜୟ ସହିତ 1 ନମ୍ବର ସ୍ଥାନ ଦଖଲ କରିବା, ଯେଉଁ ଲକ୍ଷ୍ୟକୁ ଘରୋଇ ଦଳ ଅନାୟାସରେ ହାସଲ କରିନେଇଛି। ବ୍ୟକ୍ତିଗତ ଭାବେ ମଧ୍ୟ ଜସ୍ ବଟଲର ଏହି ମ୍ୟାଚ୍ରେ 131 ରନ୍, 64ଟି ବଲ୍ରେ ଓ 3ଟି କ୍ୟାଚ୍ ନେଇ ମ୍ୟାଚ୍ର ଶ୍ରେଷ୍ଠ ଖେଳାଳି ସମ୍ମାନ ପାଇଥିଲେ। ଅଧିନାୟକ ହ୍ୟାରି ବ୍ରୁକ୍ ଶୃଙ୍ଖଳାର ଶ୍ରେଷ୍ଠ ଖେଳାଳି ସମ୍ମାନ ହାତେଇଥିଲେ। ୟୁକେ ଗସ୍ତରେ ଭାରତୀୟ ଦଳ 7 ମ୍ୟାଚ୍ ପର୍ଯ୍ୟନ୍ତ ବିଜୟ ସନ୍ଧାନରେ ଥିବାବେଳେ ଆସନ୍ତା 14 ତାରିଖରୁ ଅର୍ଥାତ୍ ଆସନ୍ତାକାଲିଠାରୁ ଇଂଲଣ୍ଡ ବିପକ୍ଷରେ 3 ମ୍ୟାଚ୍ ବିଶିଷ୍ଟ ଦିନିକିଆ ଶୃଙ୍ଖଳା ଖେଳାଯିବ। ବ୍ରାଜିଲ ଚଳିତ ଫିଫା ବିଶ୍ୱକପ୍ରୁ ବାଦ୍ ପଡ଼ିବା ପରେ ଷ୍ଟାର୍ ଷ୍ଟ୍ରାଇକର ନେମାର ଅବସର ଘୋଷଣା କରିଛନ୍ତି। ଏହି ଘୋଷଣା ସହ ନେମାରଙ୍କ 16 ବର୍ଷର ଅନ୍ତର୍ଜାତୀୟ କ୍ୟାରିୟରରେ ପୂର୍ଣ୍ଣଚ୍ଛେଦ ପଡ଼ିଛି। ନରୱେ ବିପକ୍ଷ ରାଉଣ୍ଡ ଅଫ୍ 16 ମ୍ୟାଚ୍ରେ ପରାସ୍ତ ହେବା ସହ ବ୍ରାଜିଲର ଅଭିଯାନ ଶେଷ ହୋଇଛି। ଏହି ମ୍ୟାଚ୍ରେ ବ୍ରାଜିଲ ପକ୍ଷରୁ ନେମାର ଏକମାତ୍ର ଗୋଲ୍ ସ୍କୋର କରିଥିଲେ। ଏଥିସହ ନେମାରଙ୍କ ବିଶ୍ୱକପ୍ ଟ୍ରଫି ସ୍ୱପ୍ନ ଧୂଳିସାତ ହୋଇଛି। ନେମାର ଡା ସିଲ୍ଭା ସାଣ୍ଟସ ଜୁନିୟର ଆଧୁନିକ ଫୁଟବଲରେ ଶ୍ରେଷ୍ଠ ଫରୱାର୍ଡ ମଧ୍ୟରେ ଅନ୍ୟତମ। ନେମାର 4ଟି ବିଶ୍ୱକପ୍ରେ ପ୍ରତିନିଧିତ୍ୱ କରିବାର ସୌଭାଗ୍ୟ ଲାଭ କରିଛନ୍ତି। ବ୍ରାଜିଲର ସର୍ବକାଳୀନ ଅଗ୍ରଣୀ ପୁରୁଷ ଗୋଲ୍ ସ୍କୋରର ଭାବେ ନେମାରଙ୍କ କ୍ଷତି ରହିଛି। 2010ରେ ନେମାର ସିନିୟର ଦଳ ପକ୍ଷରୁ ଡେବ୍ୟୁ କରିଥିଲେ। 34 ବର୍ଷୀୟ ନେମାର ବ୍ରାଜିଲ ଦଳ ଲାଗି 130ଟି ଅନ୍ତର୍ଜାତୀୟ ମ୍ୟାଚ୍ ଖେଳିଥିବା ବେଳେ ସେଥିରେ 80ଟି ଗୋଲ୍ ସ୍କୋର କରିଛନ୍ତି। ନେମାର ପୂର୍ବରୁ 2014, 2018 ଓ 2022 ବିଶ୍ୱକପ୍ରେ ଦଳର ସଦସ୍ୟ ରହିଥିଲେ। ସେ 4ଟି ବିଶ୍ୱକପ୍ରେ ମୋଟ 15ଟି ମ୍ୟାଚ୍ ଖେଳି 9ଟି ଗୋଲ୍ ସ୍କୋର କରିବା ସହିତ 4ଟି ଗୋଲ୍ରେ ସହାୟତା କରିଛନ୍ତି। 2014 ବ୍ରାଜିଲ ବିଶ୍ୱକପ୍ରେ ସେ 5ଟି ମ୍ୟାଚ୍ ଖେଳି 4ଟି, 2018ରେ ରୁଷିଆ ବିଶ୍ୱକପ୍ରେ 5ଟି ମ୍ୟାଚ୍ରୁ 2ଟି ଏବଂ 2022ରେ କାଟାର ବିଶ୍ୱକପ୍ରେ 3ଟି ମ୍ୟାଚ୍ରୁ 2ଟି ଗୋଲ୍ ସ୍କୋର କରିଥିଲେ। 2026 ସଂସ୍କରଣରେ ଏକମାତ୍ର ଗୋଲ୍ ସହ ତାଙ୍କର ଅନ୍ତର୍ଜାତୀୟ କ୍ୟାରିୟର ଶେଷ ହୋଇଛି। ପର୍ତ୍ତୁଗାଲର ମହାନ ଫୁଟବଲ ଖେଳାଳି ଖ୍ରୀଷ୍ଟିଆନ ରୋନାଲ୍ଡୋ ଚଳିତ ଫିଫା ଫୁଟବଲ ବିଶ୍ୱକପ୍ରୁ ହୃଦୟ ବିଦାରକ ଭାବେ ଅଭିଯାନ ଶେଷ କରିଛନ୍ତି। ସ୍ପେନ୍ ବିପକ୍ଷ ପ୍ରି କ୍ୱାର୍ଟରରେ ପର୍ତ୍ତୁଗାଲ ପରାଜିତ ହେବା ପରେ ରୋନାଲ୍ଡୋଙ୍କ ବିଶ୍ୱକପ୍ ଟ୍ରଫି ସ୍ୱପ୍ନ ଅଧୁରା ରହିଯାଇଛି। 5ଥର ବାଲାନ୍ ଡିଓର ପୁରସ୍କାର ବିଜେତା ତଥା 6ଥର ପାଇଁ ବିଶ୍ୱକପ୍ ଖେଳିଥିବା 41 ବର୍ଷୀୟ ରୋନାଲ୍ଡୋ ଆଉ ବିଶ୍ୱକପ୍ ଖେଳିବେନି ବୋଲି ଘୋଷଣା କରିଛନ୍ତି, ଫଳରେ ତାଙ୍କର ବିଶ୍ୱକପ୍ ଟ୍ରଫି ଜିତିବାର ସ୍ୱପ୍ନ ଅଧୁରା ରହିଛି। 2003ରେ ରୋନାଲ୍ଡୋ 18 ବର୍ଷରେ ଅନ୍ତର୍ଜାତୀୟ କ୍ୟାରିୟର ଆରମ୍ଭ କରିଥିଲେ। ସେ ବିଶ୍ୱର ତୃତୀୟ ଖେଳାଳି ଭାବେ 6ଟି ବିଶ୍ୱକପ୍ ଖେଳିଛନ୍ତି। ସେ ଖେଳିଥିବା ସମସ୍ତ ବିଶ୍ୱକପ୍ରେ ପ୍ରଥମ ଖେଳାଳି ଭାବେ ଗୋଲ୍ ସ୍କୋର କରିଛନ୍ତି। ଆର୍ଜେଣ୍ଟିନାର ଲିଓନେଲ୍ ମେସି 31ଙ୍କ ପରେ ରୋନାଲ୍ଡୋ ଦ୍ୱିତୀୟ ସର୍ବାଧିକ 27ଟି ବିଶ୍ୱକପ୍ ମ୍ୟାଚ୍ ଖେଳିଛନ୍ତି। ଚଳିତ ବିଶ୍ୱକପ୍ରେ ସେ 3ଟି ଗୋଲ୍ ସ୍କୋର କରିଥିଲେ। ଅନ୍ୟପକ୍ଷରେ ବିଶ୍ୱକପ୍ ନକ୍ଆଉଟ୍ରେ ଗୋଲ୍ ଦେବାରେ ସବୁଠାରୁ ବୟସ୍କ ଖେଳାଳି ହେବାର ସୌଭାଗ୍ୟ ମଧ୍ୟ ହାସଲ କରିଛନ୍ତି। ବିଶ୍ୱକପ୍ ଟ୍ରଫି ଧରିବା ପାଇଁ ସୌଭାଗ୍ୟ ପାଇନଥିବା ରୋନାଲ୍ଡୋ 2006 ବିଶ୍ୱକପ୍ ପଦାର୍ପଣରେ ପର୍ତ୍ତୁଗାଲକୁ ସେମିଫାଇନାଲରେ ପହଞ୍ଚାଇବାରେ ପ୍ରମୁଖ ଭୂମିକା ତୁଲାଇଥିଲେ। ଖ୍ରୀଷ୍ଟିଆନ ରୋନାଲ୍ଡୋ 233ଟି ମ୍ୟାଚ୍ ଖେଳି 146ଟି ଗୋଲ୍ ସ୍କୋର କରିଛନ୍ତି, କିନ୍ତୁ ବିଶ୍ୱକପ୍ ଜିତି ନପାରିବା ସବୁ ସଫଳତାକୁ ଫିକା କରିଦେଇଛି। ক্রিষ্টিয়ান রোনাল্ডো কহিছন্তি যে মু সম্পূর্ণভাবে মানসিক স্তরের ঠিক অছি, বিশ্বকাপ ছাড়িবা দুঃখদ বিষয় কিন্তু মু মোর শ্রেষ্ঠ প্রদর্শন দেইছি, এহা জনে ফুটবল খেলাড়িক জীবন, কেতবে আমি জিতি থাউ তো আউ কেতবে হারি যাও, আমকু আগকু বড়িবাকু পড়িব, সত হেউছি এহা মোর শেষ বিশ্বকাপ থিলা, এবে মু মো পরিবারকু সময় দেই পারিবি বলি ক্রিষ্টিয়ান রোনাল্ডো কহিছন্তি। পর্তুগালর অধিনায়ক ক্রিষ্টিয়ান রোনাল্ডোঙ্ক বিশ্বকাপ অভিযান দুঃখদভাবে শেষ হয়েছি। এই পরাজয় পরে ক্রিষ্টিয়ান রোনাল্ডো এক অলোড়া কীর্তিমানর অধিকারী হয়েছন্তি। ক্রিষ্টিয়ান রোনাল্ডো ছটি বিশ্বকাপরে মোট দশটি নকআউট ম্যাচ খেলিছন্তি, এথিরে মাত্র গোটিয়ে গোল দেইছন্তি। মোট দশটি নকআউট ম্যাচরে পড়িয়ারে 471 মিনিট রহিথিবা বেলে কেবল গোটিয়ে পেনাল্টি গোল করিবারে সক্ষম হয়েছন্তি। ক্রিষ্টিয়ান রোনাল্ডো চলিত বিশ্বকাপর ক্রোয়েশিয়া বিপক্ষ প্রি কোয়ার্টর ফাইনালে পেনাল্টি সুট আউট মাধ্যমে গোটিয়ে গোল স্কোর করেছিলেন। শ্রোতাবন্ধু, চলিত ফিফা বিশ্বকাপর আসন্তা বুধবার দিন রাতে 12:30 মিনিটে খেলা যাক দ্বিতীয় সেমিফাইনালে বিজেতা আর্জেন্টিনা ও 1966 সংস্করণর বিজেতা ইংল্যান্ড মুহামুহি হবে। গত রবিবার দিন খেলা যাই দুইটি যাক কোয়ার্টর ফাইনালে সংঘর্ষপূর্ণ হওয়া সহ ফলাফল অতিরিক্ত সময়ু হি আসি। মিয়ানমারে খেলা যাই প্রথম কোয়ার্টর ফাইনালে হারি কেন ইংল্যান্ড দল 2-1 গোলরে নরওয়েকু পরাস্ত করে, সেইভাবে কানসাসে খেলা যাই দ্বিতীয় কোয়ার্টর ফাইনালে লিওনাল মেসিঙ্ক দল 3-1 গোলরে সুইজরল্যান্ডকু পরাস্ত করে। ফাইনালে পৌঁছিবা চারি দল ফিফা মান্যতার শীর্ষ চারি মধ্যে রয়েছে। এই চারোটি দল মধ্যে পূর্বর থরে লেখায়ে ট্রফি তলি ধরিবার এথর নূয় বিজেতা ন মিলবা নিশ্চিত হয়েছে। চলিত ফিফা বিশ্বকাপরে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি গত রবিবার দিন নূয় রেকর্ডর অধিকারী হয়েছন্তি। সে 1966 পরে প্রথম খেলাড়ি ভাবে বিশ্বকাপরে সর্বাধিক 10টি গোলরে সহযোগ করেছন্তি। এহা করিবারে সে নিজ দেশর ডিওগো মারাডোনা 8 টপি যাইছন্তি। সুইজরল্যান্ড বিপক্ষ কোয়ার্টর ফাইনাল ম্যাচরে সে এই মাইলখুঁট ছুঁইলে। এই ম্যাচর 10ম মিনিটরে তাঙ্ক চমৎকার কর্নর পাসরে আলেক্সি ম্যাক আলিস্টর গোল দেই আর্জেন্টিনাকু প্রারম্ভিক অগ্রণী করাইছিলে। এথিসহিত অতিরিক্ত সময়রে দল জিতি লগাতার বিশ্বকাপ সেমিফাইনালে পৌঁছিছি। 39 বর্ষীয় লিওনাল মেসিঙ্ক উভয় গোল করিবা ও সহায়তা যোগু আর্জেন্টিনা দল চতুর্থ এবং লগাতার ট্রফি জিতিবাঠারু মাত্র 2টি বিজয় দূরে রয়েছে। তেবে শ্রোতাবন্ধু, আজি তো সময় ইশারা দেলাণী আজির খেল জগত কার্যক্রমকু এইটি সারিবা। কার্যক্রম পরিসররু বিদায় নেই রহুছু, নমস্কার।
1: মাসক মাস বিদ্যুৎ বিল বড়িবারে লাগিছে, ভারী অসুবিধা হলানি।
2: হ্যাঁ, যে হলে করিবা কোন, ঘরে নানা কাম রহুছে, গরম ভি সম্ভালি হউনি।
3: মামা কোন হেলা, এতে চিন্তারে কাহিকি অছ?
1: কিছু নাই লো মা, এই কারেন্ট বিল কথা ভাবুথিলি। আউ কহ, মো মামার পড়াপড়ি কেমতি চলিছে?
3: ভালো চলিছে বাপা। আজি স্কুলরে আমার স্যার পিএম সূর্য ঘর যোজনা বিষয়ে কহুথিলে, ঘরে সোলার প্যানেল লগাইলে প্রতি মাসরে 300 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল বঞ্চাই পারিবা, আর সরকার এথিরে 3 কিলোওয়াট পাই 1,38,000 টাকার সাবসিডি মধ্যে দৌছন্তি।
2: হ্যাঁ সত্যি, লক্ষেরু অধিক সাবসিডি।
3: হ্যাঁ মামা, সঞ্চয় বি সুবিধা বি।
1: আসুন 1-800-345-7-1 কিংবা 1912 রে কল করে এই যোজনা বিষয়ে অধিক বুঝিবা।
4: প্রিয় টিপি এনওডিএল বিজুলি উপভোক্তা, আপনার জানান্তি কি এবে 25 বর্ষ পাই বিজুলি বিল চিন্তার মুক্তি? পিএম সূর্য ঘর যোজনার মাত্র 1,875 টাকা দেই। আজ্ঞা হ্যাঁ, মাত্র 1,875 টাকায় নিজ ছাত উপরে সোলার প্যানেল বসান্তু এবং বর্ষক 5,000 টাকা পর্যন্ত সঞ্চয় করন্তু। আজি হি 1800-345-6718 কিংবা 1912 রে যোগাযোগ করন্তু।
5: শেষ হেলা খেল জগত কার্যক্রম। কার্যক্রমটিকে প্রযোজনা করেছিলেন অনিতা তির্কি এবং উপস্থাপনার দিলে গৌরাঙ্গচরণ জেনা। আকাশবাণী কেন্দুঝর, পরবর্তী কার্যক্রম সমাচার।

আকাশবাণী কিন্দুঝর সময় বর্তমান রাতে 10টা প্রচার করুছ লোকগীত ক্রমে খঞ্জনি পরিবেশন করেছেন শিল্পী মিনহরি সেনাপতি এবং তাঙ্কর সাথী মানে।

শ্রোতাবন্ধুমানে কার্যক্রম শুণুচন্তি আপনমানকর প্রিয় আকাশবাণীর কেন্দুঝর কেন্দ্ররু কার্যক্রম প্রচারিত হেউছি মিডিয়াম ওয়েভ 96.3 মিটার তথা 1584 কিলোহর্টজ এবং এফএম ব্যান্ডে 100.1 মেগাহর্টজ যোগে।